0: পাইলে পড়াব তুমি বুঝবি না কেউ
1: তুমি তো কত্তি সামরিকে বন্ধে মারাচ্ছি মরলো অঞ্চ কইলে গে কাউকে দিবনে লগাই দিন অঞ্চ মানে শহর দেখে একদমই ডর লাগছ
2: কিভাবে